কোরআন সেরিং বিওক জকলে তরবেওয়ান দানি কো শেখ বাম্বে সবাই মালক জক মানি মওয়ান সোমকলে মালক জক dalni ko sheikh bamba sabay mola ko jox moni ma won soma kale na la ko jox serigne bi yer letter ba xam la bamba wax ba nopi sheikh ko yey ko wan ko tarak ku nek ñewna ba nga xam la mu jawax serigne bi lang ken xamul la mu jawax bu don te kuy tesare batin kon mu siiw wala mu bëgg aduna kon